0: মায় ও লেখট গা খড়িয়া কনসেল ডু কি দুই বের জিতে কি মায় হিনা আতং উবার ঠং ঝান্ডি উবার বের জিতে চিনা হেকে এন্ডি তে বান্দুক বায়ো কি না গান মজিয়া খড়ি লকির এন্ডি আ চিনা হেকে খড়িয়া কি গরিব আই মায় মুদা শিক্ষা বং ঢের মুগম আই মায় সরকার নৌকরি তে জো ঢের খড়িয়া কি ডোকো সি মায় নৌকরি ধো ধো খড়িয়া কি আপন খোড়ি পোদা মেলায় কোন সাহারতে আওতা মায় জমিন সং কোন ও কি জো বাইসি মায় কুড়ু হাকোন কিতে জো পড়াইতে মায় সাহারতে আওয়াও খড়িয়া কি কুড়ু কিতে লাং ডারো পরম্পরা তে উমায় শিখাইতে তামগা কুড়ু কি ই জো উমায় সৈতে ও কুড়ু কি চলতে খোড়ি পোদা তে জো খড়িয়া লাং উমায় কায়মতা ডারো পরম্পরা তে জো মেলায় গা চলতাই মায় জনম মরণ বিহা সাদি ভেরে যে নেক দস্তুর পরম্পরা হইনা লাকি যে ইরিব গা চলতাই কি আব ঢের পরম্পরা তে মেলায় গা চলতাই মায় উগাই বং খড়িয়া ডার পরম্পরা বুড়ে গা চোনা ইয়া আতং ঝাড়ি খড়িয়া কিতে ইঞ আর্জি বিনতি করাইতিং নো খড়িয়া ডার পরম্পরা তে উমনিং মেলায়ে
1: লাতামা বাখড়ি অন্ডরো নিং বাখড়ি কো ইকুট বারু লাকি নো আনি খড়িয়া জীবন পরম্পরা ইয়া বারে অন্ডরো নিং উজে আনিং তে আপন জিনগিতে আমল করায়না আই লা আই পে ওডো মই আলং ওন্ডোরে পে ও আলং তে আলং সি ইকিয়ার রেজিনা লকড়ারো সাঙ্গো ডোমকি